0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে ছ টোল তীর সব ঠিকঠাক?
0: কি ভন ওটা দেখছিস? পল্লো টুর মা জবরদস্তি ভয় ভনে টোল বিকাশ মা খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরী কোমা জানছু ভন্দেছন কেটালে ঝুটো আরোপ হো ভন্ছ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পড়ো ভনের নিবেদন দিয়ে তাই ন্যায়িক সমিতি সদস্য
1: বিষয় না আমি কি ছলফল করলে জবরদস্তি করণ জস্তো আরোপ ছলফল কর নিলাপত্র আমি মিলবে না তো আমার ক্ষেত্র অধিকার ভিতরেই পড়েন ক্ষেত্র অধিকার নিচে কাম করিও ভোলি আমি নই পড়ছ হই ফে
0: টোল ছিমিক কুড়া কিন লম্বাউন হামলে মিলাউন হুদেন
1: অহ হুদ্ই হুদেন এস্তো ঘটনা আমি মিলাউন থালে ভাই অপরাধ ঝন বড় সক্ছ এস্তা কুড়া থা পাউন সব প্রহরীলা জানকারি করাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাই গোপ্য নই রাখন পর্ছ জবরদস্তি করণী জস্তা অপরাধ মা মেলমিলা খোইন উজুরি করৌ সুরক্ষিত সমাজ কো নির্মাণ করৌ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।

0: বিষয়ে অধ্যাপন করা সক্ষম অস্থায়ী অধ্যাপন অনুমতি পত্র প্রাপ্ত 18 বর্ষ পুরা ভাই 40 বর্ষ মোনাকিকে নেপালী নাগরিক হুন পৌঁছ অঙ্গ্রেজী গণিত বিজ্ঞান মূল বিষয়ে মাথিল অঙ্কিতা হাসিল করে শিশির অনুভব রায় উমেদালয় মান্যতা সব তলব ভত্তা তথা অন্য সেবা সুবিধা নেপাল সরকারের উক্ত পদকে লাগে তুকি বোনাস তলব ভত্তা উপলব্ধ করাইনি দরখাস্ত দিনে অন্তিম মিতি 2083 সাল অস্থার 11 গতে সম্পর্ক মিতি অস্থার 12 গতে বিদ্যালয় সময় ভিতর পরীক্ষা মিতি সময় স্থান সম্পর্ক মিতি দিন জানকারী করাইনে পরীক্ষা পাঠ্যক্রম প্রাথমিক তহক শিক্ষক সেবা আয়োগ পাঠ্যক্রম তোকি বিষয় ক্ষেত্র হুনে পরীক্ষা লিখিত কক্ষা অবলোকন তথা অন্তর্বার্তা আবশ্যক কাগজাত এসই রসভন্দা মাথিকা সম্পূর্ণ যোগ্যতা প্রমাণপত্র নাগরিকতা প্রতিলিপি অধ্যাপন অনুমতি পত্র প্রতিলিপি দুই প্রতি নিরোগিতা প্রমাণপত্র সকলে প্রতি নিবেদন সাথ বুঝাউন পর্নে আবশ্যক কাগজাত পুরা নভাইক দরখাস্ত স্বীকৃত হুনে ছৈন দরখাস্ত দস্তুর 1005 রূপিয়া পছি ফিরতা নহুনে গরি নিবেদন তথা আউশিক কাগজাত নিম্ন ইমেল ঠিকানা সমেত পঠানো সকনিষ্ঠ বোর্ড নিবেদন দশম শ্রী গর্মা মাধ্যমিক বিদ্যালয় নামা রাষ্ট্রীয় বাণিজ্য বই সলিমা রোহিত সহি নম্বর 2030160092001 মা জমা করে সুকু সকলে ব্রোজর বা অনলাইন জমা করিতে ভয়ে সুকু প্রমাণ নিবেদন সাথ পেশ করুন
1: থপ জানকারী কা লাগি সম্পর্ক নম্বর 98426953 র 98148692
0: দীনেশ সিং তামাং প্রধান অধ্যাপক শ্রী গর্মা মাধ্যমিক বিদ্যালয় শুনে দীপকুন্দ নগরপালিকা সাজ
2: কাঞ্চ ঠট্টমা ইয়ো বৈসা জান লাগ্যো জাদাইন বাচা খির পরখ লিন আউলা
3: হইন ই কাঞ্চা গীত গাউদে কোতাই নি
4: জাপানিজ ভাষা পড়ের জাপান যাও কি ভনেকো দিদি গাউমা জাপানিজ ভাষা পড়াই নহুনে রয়েছ
3: খোজ্দি হিন্দি সংসার ভেটিন্ছ রে নি তা বরু কুন ঠাউমা রাম্রো পড়াই হুন্ছ ভনের চাইকো হো ভনি ম বতাইদিন্না হাই
4: मेरो तनाव चाहिँ यही हो जापान जान कुन इन्स्टिच्युटमा राम्रो पढाइ हुन्छ अनि के प्रोसेस गर्नुपर्छ थाहा नपाएर तनावमा पो छु हौ
3: अब चिन्ता नमान कान्छ ओरिन बिजनेस ग्लोबल इन्स्टिच्युट सावन सुखा जापानी भाषा पढ्ने अनि जापान जाने
4: होइन यही इन्स्टिच्युटमा चाहिँ किन पढ्ने त अरू छैन त पढ्ने ठाउँ
3: ओरिन बिजनेस ग्लोबल इन्स्टिच्युटमा अरूको भन्दा छुट्टी विशेषता छ यहाँ जापानबाट उच्च शिक्षा हासिल गरेका तथा जापानी शिक्षकहरूबाट भाषा कक्षा पढाउनुको साथै साप्ताहिक नियमित टेस्ट कक्षा छुट्टीमा पनि एसेप्ट गरिने र बिना झन्झट जापान जान प्रोसेसिङ समेत गरिन्छ त्यसका साथै कम मार्क्स ल्याएका वा कम जीपी ल्याएका ब्याक लागेर पास भएकाहरूले पनि जापानमा पढ्न जान अप्लाई गर्न र जापानको टोकियो ओसाका नागोया फुकुओका लगायतका शहरमा जाने सुविधा पनि उपलब्ध छ
4: सबै कुराको सुविधा त थाहा भयो दिदी कक्षा सञ्चालन कति खेर हुने रहेछ
3: सुन कान्छा यस इन्स्टिच्युटमा जापानिज भाषा कक्षा बिहान 6 बजेदेखि बेलुकी 5 बजेसम्म नियमित भइरहेका छन् त्यसैले आफू चाहिँ सुरक्षित गरिहाले कान्छा
4: ल दिदी म त हिजे ओरियन बिजनेस ग्लोबल इन्स्टिच्युटमा तपाईँहरू पनि आउनुहोस् है
5: हजुर सबैको विश्वासिलो र भरपर्दो जापानिज भाषा पढाउने इन्स्टिच्युट ओरियन बिजनेस ग्लोबल इन्स्टिच्युट चावेल केएल टावर छैटौं तला काठमाडौँ सम्पर्क
3: 98550179979
5: र 01592216 वेबसाइट www.obgi.edu.np ओरियन बिजनेस ग्लोबल इन्स्टिच्युट ओबीजीआई एजुकेशन कन्सल्टेन्सी नेपाल चावहिल किच्चेपाटी काठमाडौँ
1: खुम्बु जिल्लाका सम्पूर्ण कृषक तथा कृषि समूहहरूका लागि अत्यन्त जरुरी सूचना
6: के
3: तपाईँले आफ्नो खेतबारीमा स्थानीय रैथानिक खेतीसिमी उत्पादन गर्नुभएको छ र त्यसलाई उचित मूल्यमा बिक्री गर्न बजार खोज्दै हुनुहुन्छ
0: त्यसै भए ढिलाइ नगर्नुहोस्। नेपाल सरकारको पूर्ण स्वामित्वमा रहेको खाद्य